0: Ciao, ciao.
1: কবিরা চৌধুরীর কণ্ঠগীতটি শুনিলে। এবারে অর্চনা দাস, গীতর কথা গোকুল পাঠকর।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতৰিৰ সৈতে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in-ত নতুন ভারত ন রূপত আকাশবাণী।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতায় আগবাইছে প্রবাল কুমার শর্মায়।
1: নিরাপদ পানী প্রথম খণ্ড। আমার শরীরের সরহভাগ পানীয়ে জুড়ি আছে। এজন 65 কিলোগ্রাম ওজনের মানুষের শরীরত প্রায় 40 লিটার পানি থাকে। শরীরের এই বৃহৎ অংশটো ভারসাম্য অবস্থাত রাখবলে হলে আমি দিনটোত পর্যাপ্ত পরিমাণের পানি খাব লাগে। প্রতিদিনে আমাক প্রায় 8 গিলাস বা 2 লিটার পানির আবশ্যক হয়। পানির উপরও বিভিন্ন খোয়া বস্তু, দিনটোত খোৱা বিভিন্ন পানীয়, ফল মূল ইত্যাদির যোগেদিও পানীয়ে আমার শরীর তিয়াই থাকে। হে, এনে পানি নিরাপদ হওয়াটো অতি প্রয়োজন। তদুপরি আমি গ্রহণ করা বিভিন্ন খোৱা বস্তু ধোয়া পখলাত পানি ব্যবহার করো। দূষিত পানীরে ধোয়া এনে খাদ্যও আমার শরীরের ক্ষতি সাধন করিব পারে। আমার শরীরত পানীয়ে বিভিন্ন কাম করে। পানীয়ে আমার শরীরের কোহবর সেমেকায় আর জিয়াই রাখে। আমার শরীরের তরল পদার্থ যেনে তেজ আদি চলাচলত ই সহায় করে। খোয়া খাদ্য কোমল করে হজম করাত সহায় করে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আদি লবণ সমূহ দ্রবীভূত করে শরীরের কোষক যোগান ধরে। অবশ্যই দেখিলে পিয়াহ পলুয়ায় খাও খাও লগা ফটফটিয়া স্বচ্ছ পানীটুপি নিরাপদ নহবও পারে। এনে পানীয়েও রোগের বীজাণু কঢ়িয়ায় আমাক রুগিয়া করিব পারে। খোয়া পানীটুপি সাধারণতে বীজাণুমুক্ত, অনিষ্টকারী রাসায়নিক পদার্থমুক্ত, গুণহীন আর বরণহীন হওয়ার প্রয়োজন। আর ঘরুয়া ধোয়া পখলা কামত ব্যবহার করবরক প্রচুর পরিমাণের পানি থাকাটো প্রয়োজন। আমি বিশেষক বরষুণের পানি, ভূপৃষ্ঠর পানি, নিজরা পুখুরী ইত্যাদির পানিকে প্রয়োজনীয় পানি হিসাবে ব্যবহার করে আছো। হলেও পরিবর্তিত পরিস্থিতিত আমি ভূগর্ভর পানিকে দেশের অধিক সংখ্যক লোকে ব্যবহার করে। প্রাকৃতিক নিজরা, কুঁয়া, নলী, নাদ আদি আজিও দেশের অধিকাংশ লোকেই খোয়া পানির উৎস হিসাবে ব্যবহার করে আছে। বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন উৎসরপরা ব্যবহারযোগ্য পানি গ্রামাঞ্চলের আর কিছু ক্ষেত্র নগরাঞ্চলের খুব কম মানুষেহে ব্যবহার করবলে পাইছে। দূষিত পানীয়ে সৃষ্টি করা রোগের তালিকাখন বেশ দীঘল, যেনে ভাইরাসজনিত রোগ, ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল ডায়েরিয়া, ব্যাকটেরিয়াজনিত রোগ যেনে টাইফয়েড, কলেরা, গ্রহণী, প্রটোজোয়ার পৰা হওয়া রোগ যেনে এমিবিক গ্রহণী, জিয়ার্ডিয়া, পেলুজনিত রোগ যেনে ফিটা পেলু, ঘূরণিয়া পেলু, এনে বিভিন্ন রোগ দূষিত পানির পৰাও হব পাৰে। ইয়ার উপরও দূষিত পানি ব্যবহার করে ছাল আর চকুর ভেকুর আর অন্যান্য ব্যাকটেরিয়াজনিত রোগ হব পাৰে। বিভিন্ন অজৈবিক রাসায়নিক দ্রব্য মাত্রাধিক পরিমাণত পানীত থাকার ফলস্বরূপে ইহতে শরীরের ক্ষতি সাধন করে। ফ্লোরাইড, আর্সেনিক, মার্কিউরি, ক্যাডমিয়াম, হিহ আর বিভিন্ন কীটনাশকর উপস্থিতিয়েও খোয়া পানীটুপি বড় বিহলে রূপান্তর করব পারে। সেয়ে আমাক নিরাপদ পানির অতি প্রয়োজন। নিরাপদ পানীটুপি বীজাণুমুক্ত আর অনিষ্টকারী রাসায়নিক পদার্থমুক্ত হওয়ার উপরও ঘর জমা করে থার উপযোগী, সুস্বাদু আর দুর্গন্ধমুক্ত হব লাগে।

0: এতিয়া নিবেদন করা হয়েছে স্বাস্থ্য সম্পর্কীয় অনুষ্ঠান নিদান।
1: শ্রোতাক নমস্কার জানাইছো। আজি আমি আলোচনা করব খোঁজা বিষয়টি হয়েছে উচ্চ রক্তচাপ বা যাক আমি হাইপারটেনশন বলে কোম। আর এই বিষয়ে আলোচনা করবলে স্টুডিওর মজিয়ালে আমি আমন্ত্রণ করে আনিছো ডক্টর জয়ন্ত গগৈক। তেখে আসলে এগারী হৃদরোগ বিশেষজ্ঞ আর উচ্চ রক্তচাপ সম্পর্কীয় বিষয়সমূহর গভীরভাবে জড়িত। আমি তেখেতরপা খুব থলমূলক কিছু আভাস লম এই সমস্যাটা সম্পর্কে। ডক্টর গগৈ নমস্কার।
2: নমস্কার।
1: আপনি বহুত রোগীকে চোয়াচিতা করে আর বোধ করো তার ভিতর অন্তত 50% মান রোগীয়ে উচ্চ রক্তচাপর সমস্যা লো আহে। প্রথমত আমার শ্রোতাক বুঝাই দিয়কচন উচ্চ রক্তচাপ এই সমস্যাটা কি ধরনের?
2: উচ্চ রক্তচাপ বা আমি কমনলি যেটা হাইপারটেনশন বা হাই বিপি বলে কোম, তার মানে আমি যেটু আমার বিপি থাকে ব্লাড প্রেসার আমি কি হয় হৃদপিণ্ড যেটা পাম করে থাকে তার কারণে যেটু চাপ উৎপন্ন হয় ধমনির মাজরে সেই বিয়পি যায়, তেতিয়া তাতে আমি এটা প্রেসার যেটু আমি মাপ করো তাক সিস্টলিক আর ডায়াস্টলিক দুটা ভাগত ভাগ করা হয়, যেটু মোর দেন যদি আমি 140 উপরত সিস্টলিক বিপি আর ডায়াস্টলিক যদি মোর দেন 90 90 উপর যদি পাওয়া হয় তেতিয়া অ্যাকচুয়ালি আমি এটা হাইপারটেনশন বা হাই বিপি বলে কোম। সো গতিকে এটা নর্মাল রেঞ্জর ভিতর প্রেসার থাকিব লাগে, এভারেজ যে 120-80 বলে কোয়া হয়, বহু সময় আমি জানো যে প্রেসার 120-80 থাকিব লাগে, কিন্তু যেতিয়া সেই প্রেসার 120-80 পর বাহি 140-90 উপরলে গুছি যায় তেতিয়া আমি এটা হাইপারটেনশন বলে কোম।
1: আর তার মাজর যেখানি কথা ধরছেন তেও 90 পাওয়াগে নাই, তার মানে আমি তলর উপরর মানে তেনেকে বুঝাই যে তলর তো মোর 80 পার হইছে 85 পাইছে বা ইপিনেও 125-130 পাইছে গৈ, তেতিয়াও ঠিক তাক আমি অসুস্থতা বলে নধরো নাকি?
2: তারমানে আমার যেখানে গাইডলাইন আছে আমি কিছু গাইডলাইন ফলো করা হয় যে আমেরিকান কার্ডিওলজির গাইডলাইন আছে ইউরোপিয়ান গাইডলাইন আছে, তাত কোয়া হয়েছে যে যদি 130/80 তার তলত যদি থাকে তেতিয়াহলে ইউজুয়ালি নর্মাল বলে ধরা হয়, 130-140 যেটু সিস্টলিক ডায়াস্টলিক বা তলর মাত্রাটা যদি 80-90 ভিতর থাকে তেতিয়া স্টেজ ওয়ান বা সামান্যভাবে বাহি থকা বলে ধরা হয়, যদি সেইখিনি পর্যায়ত মানুষ এজনের রিস্ক ফ্যাক্টর্স খিনি থাকে যেনে ডায়াবেটিস হোক বা বেলেগ কলেস্ট্রলের প্রবলেম হোক তেতিয়াহলে তেনে ধরনের অসুখক সেটা আমি স্টেজ ওয়ান হাইপারটেনশনটো ট্রিটমেন্টটো বহুত জরুরি হয় দরকারি হয়, আর জেনারেলি 140-90 উপর যদি থাকে তেতিয়াহলে ডেফিনেটলি হাইপারটেনশন বলে কোয়া হয়।
1: এতিয়া তার ভিতর একটা প্রশ্ন হয়ে পড়ে বয়স,
2: হয়
1: মানে কোন বয়সত আপনি এই প্রেসার 80-120 আমি এই রেঞ্জের যে কথা কম এই বয়স ভেদে বেলেগ বেলেগ হব পারে নাকি?
2: বয়স ভেদে বেলেগ বেলেগ হেরি করা নাই, তার মানে লাস্ট আমার যে গাইডলাইন আসলে JNC 8 একচুয়ালি ফলো আপ করা হয় যেটা 2014 গাইডলাইন, এইটার মধ্যে সকলো মানে বয়সর মানুষকে একলগে ধরা হয়েছে আর 140-90 এই মাত্রাটাই ধরে দিয়া হয়েছে, যদি তার উপর থাকে হাইপারটেনশন বলে কয়। আগর কিছু গাইডলাইন অল্প ভাগ আসে কিন্তু সেইখানে আজি আজিকালি

পদূলি উতলিয়ান লোরালি উড়ি পাখি মেলি যা উড়ি দুখ মুকালির মোর পড়াহালি ইংরাজি অঙ্ক টুপিনাত এসালি খিড়কি ফাঁকেরে মুকুতিরা বেলি খর।

কসে বনে সেউজীয়া ফুলে পাতে মোহনীয়া বেশ, এইখন আমাৰ অসম দেশ। গছে বনে সেউজীয়া ফুলে পাতে মোহ।

0: ধন্যবাদ।
1: সুন্দর হয়েছে, কি করে ডাঙর চাপে বজায় দিন। তোমার নামটো কোয়া?
2: নমস্কার, মোর নাম শিবানী চারেবি।
1: তুমি কোরপা আহিছা?
2: মই ডংগিলা বালিপুটা গাৰ পৰা আহিছো।
1: বাৰু, আজি আমাক কি শুনাবা?
2: মই এটি গীত গাম।
1: গোৱা।
2: বিলতে খালিছে ধুনীয়া পৰুমি, ফুলনিত

চিরমিনন্দিয়া তোমার হেস পরিবেশ, ভারতরে পূর্ব দিশর সূর্য উঠা দেশ, বহাগতে আমারে আই মহুরা হৈ খুরে, মাঘৰ উনৰ হাতেৰে লক্ষ্মী আদৰে, শৰৎ নিশা তৰাৰে

0: তালৈ কে যাও বলা রমলা ও রমলা তুক বিচারি বিচারি আমি কারখানা পালোহি এওলোক আমার বন্ধু তই সোনকালে কাম শেষ করে আমার লগত যাব পড়া হলে
1: কুলুই কুলুই যাব লাগে
2: আমার লগত স্কুলত পার্কত খেলিবলৈ ধুনিয়া ধুনিয়া পুখিলা ধরবলৈ বলা আমার কারণে বেলুনবুর রয়ে আছে নহয়
1: ইস তোমার হাত দুখন দেখুন গোটেই ঘা
3: চাও চাও কেনেকো ইমান ঘা লাগিলে তোমার হাতত
1: মই নাজানো কিন্তু মায়ে কৈছে এই কারখানাত যে আমি সদায় খার বালি এইবোৰ হাতেৰে চুই কাম কৰিব লাগে সেইকাৰণে ইয়াত কাম কৰা সকলো ল'ৰা ছোৱালীৰ হাতবোৰত ঘাঁ লাগিছে উহ কিমান যে বিষায় কেতিয়াবা কেতিয়াবা থাকিব নোৱাৰা হওঁ
0: ৰমলা তুমি আৰু ইয়াত কাম কৰিব নালাগে ইয়াত কোনো ল'ৰা ছোৱালী কাম কৰিব নালাগে তোমালোকেনো ইয়াত কাম কৰিব আহা কিয়
1: তাকে নকৰিলে আমি কৰিম কি আমাক স্কুললৈ পঠিয়াবলৈ ভাল ভাল কাপোৰ পিন্ধাবলৈ মা দেউতাহঁতৰ হাতত পইচাই নাথাকে
0: ইয়াত যিমানবোৰ সৰু সৰু ল'ৰা ছোৱালীয়ে কাম কৰি আছে সিহঁত সকলোৰে একেই অৱস্থা আমাৰ দৰে দুৰ্ভগীয়া ল'ৰা ছোৱালী এই চহৰত আৰু বহুতো আছে
4: কেৱল এই চহৰতে নহয় শুনিছোঁ আমাৰ দেশৰ আন বহুতো ঠাইত আমাৰ দৰে সৰু সৰু ল'ৰা ছোৱালীয়ে বহু কষ্টৰে দিন হাজিৰা উলিয়াব লগা হয়
0: তোমালোকক লগ নোপোৱা হ'লে আমি তোমালোকৰ দুখ কষ্টৰ কথা গমেই নাপালোহেঁতেন
2: সঁচাই আমি যদি আটাই মিলি একেলগে হাঁহি ধেমালি কৰি খেলিব পাৰিলোহেঁতেন কিমান যে মজা লাগিলহেঁতেন নহয়
1: এতিয়া আমি তাকেই কৰিবলৈ ওলাইছোঁ বলা
3: বলা বলা আমি বাঢ়িলগৈ খেলোগৈ
0: ৰমলাক জামাত

0: মনি, তুমি এবার কি করছো?
1: কিয়? তুমি জানো মোক মাতি অহা নাছিলা এখেতকলে চাবলি আহিছে বুলি?
0: মনি
2: মনি মনি বোয়ারি, উহ বোয়ারি, তুমি কি করছো বোয়ারি? বলা বলা, ভিতরে বলা,
1: মুকে নাকি ধরেছে
2: কি বলি? কইছ না
1: মুকে মাতিল কান হে
2: আহা তা মুকে এই
1: আহা
2: মুকে এই আহা বলি কইছ না
0: আপনালকে আপনাকে বেয়া না পাবো দেই, তেও গাটো আজি ভাল নহয়। এটা আগ্রহ লো বনুকে যেন তোমাক চাবলে আহিছিল, কিন্তু তুমি যে অবতনী করে দেখুয়ালা একদিনে তোমার পরিচয় তেওঁলোকে পাই গৈছে। তোমার হয়েছে কি মনে?
1: মই তেওঁলোকৰ আগত নোলাও বুলি কোৱা সত্ত্বেও তুমি কিয় জোর কৰিছিলা? ভালেই হল আজি পাৰ তেওঁলোক আমাৰ ঘৰলৈ নাহে।
0: মনে
1: মই তোমাক কৈ দিছো মিডু, আজি পৰা মোক কোনো বাহিৰা মানুহ আগত ওলাবলৈ নকবা।
0: বুঝিছো, এইখন ঘৰৰ আধুনিক জীৱনধাৰাৰ লগত খাপ খাবলৈ তোমাৰো কিছুদিন সময় লাগিব। জানা মনে, মানুষ চেষ্টা করলে বহুতো জটিল কাম সহজে করব পারে, তুমি নিশ্চয় পারিবা।

0: জন্মদাত্রী মাতৃ আর জন্মভূমি দেশ মাতৃতকৈ আমার বুকুর আপন চির নমস্য কোন হব পারে। জনমর আদিম পুয়াত যার চেনেহী কোলাত পৃথিবীর প্রথম পোহর দেখা পালো, যেগুলাকী জন্মদায়িনী মাতৃয়ে জন্ম মুহূর্তর পরা আমার শৈশব কৈশোরের দিনবুর নিরাপত্তার ছত্রছায়ারে আবরি রাখি লালন পালন করি মাতৃত্বর গৌরবেরে গৌরবান্বিত হয়। যিগৰাকীয়ে আমার জীবনের আদি শিক্ষাগুরুর রূপত আমাক জীবনের আদিপাঠ প্রদান করে, সেইগৰাকী মমতাময়ী মাতৃর সন্তানের প্রতি যে অনাবিল চেনেহ তার তুলনা নাই।
1: জীবন সংগ্রামত ভাগরি পড়লেও সন্তানের বর্তমান আর ভবিষ্যতের বাবে মাতৃর কর্তব্য দায়িত্ব পালন করবলৈ যাওঁতে নিজের সুখ স্বাচ্ছন্দ্য সকলো হাসি মুখে জলাঞ্জলি দিব পারে সেইগৰাকী মাতৃ, বিমূর্ত ত্যাগর জীবন্ত প্রতিমূর্তি।
0: আইর দরে হব কোন, নৈর দরে বব কোন? সংস্কৃত নীতিশাস্ত্রত পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমতপহ বলে কইছে, কিন্তু মাতৃক পিতৃতকৈ উচ্চ আসনত রাখি কইছে যে ত্রিলোকেশু নাস্তি মাতৃ সমগুরু। হয়, সমগ্র ত্রিলোকত মাতৃর সমান গুরু কোনোই হব নোৱাৰে। দহ মাহ দহ দিন গর্ভ ধারণ করে কত ক্লেশ ভুঞ্জি মাতৃয়ে সন্তান জন্ম দিয়ার পাছত সন্তানক লালন পালন করে কৈশোরের দেওনা পার হওয়ালৈকে এগৰাকী সজাগ ধাত্রীর দরে সন্তানের সুখ আনন্দর বাবে কত যে ত্যাগ স্বীকার করবলগা হয়, তার বাবে মহিষী মাতৃর কোনো খেদ নাই, কোনো প্রতিবাদ নাই। এয়া মাতৃত্বর মহান গৌরব, অনন্য মাতৃসত্তার

या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमः तस्यै नमः तस्यै नमः तस्यै नमो नमः। জন্মভূমির স্বাধীনতা অখণ্ডতা রক্ষা করিবলৈ পরাধীনতার দাসত্ব শৃঙ্খল ছিঙি চুরমার করিবলৈ কত হতবীর শহীদে মহৎ দৃষ্টান্ত ইতিহাসের পাতত সোনালী আখরে লিখি থৈ গল, সেয়া আমি পরম শ্রদ্ধারে স্মরণ করি।

ব্রিটিশ ভক্ত রায় সাহেব বৃন্দাবন চৌধুরীর শরীর পড়ি আইছে। লগেলগে ব্রিটিশর দিনত অর্থাৎ চাকরিকালত যে অপকর্ম করেছিল তার কুপরিণাম ঘটিবলৈকো আরম্ভ করেছে। আমি প্রথম খণ্ডতে উল্লেখ করেছিল এটি নাম চন্দন, রায় সাহেব চৌধুরীর অস্বীকৃত সন্তান, রক্ষিতা প্রমিলার সন্তান। প্রথম খণ্ডতে আমি লগ পাইছিল ব্যবসায়ী প্রতাপ সিংক। প্রমিলার হতে চৌধুরীর ঘরলৈকো আইছিল। কথা প্রসঙ্গত চৌধুরীর বিবাহিতা পত্নী প্রেমলতায় কৈছিল, বাৰু থাওক মই একো নোসোধো, কিবা থাকিলে নিজে নিজে ওলাই পড়ব। এই কিবা থকা কথাখার কি বাৰু, নিজে নিজে ওলাই পড়ব মানেনো কি, সঁচাকৈ কিবা ওলাই পড়িল নে? ইয়ার আগতে চৌধুরীর বরপুত্র আনন্দর বিয়া হয়ে যাওয়া আমি গম পালো। এতিয়া সরু পুতেক বিনন্দর পাল, আনন্দ আর বিনন্দ, কিন্তু চন্দন? এয়া যোগেশ দাস রচিত এইলাইন নাটকর দ্বিতীয় খণ্ড, চৌধুরী পরিয়াল। প্রযোজনা নীলু চক্রবর্তীর। চৌধুরী পরিয়াল।

0: আনন্দ,
1: হয় দাদা,
0: তেনেহলে কথা এরল যে তই এবার শ্বিলঙলৈ যাবি আর মিস্টার বরুয়ার লগত ফাইনাল কথা পকা করে আহিবিগে, নহয় না বারো?
1: হয়।
0: বিনন্দ কলে গল?
1: দ্রয়মূর ফালে যা রেখেছিল, আছে কবাত, সিটো সকল কথা কইছেই। তার শহুরেক ভগবান বরুয়া শ্বিলঙর এজন বিখ্যাত মানু, পুরানা বাসিন্দা, সাবেক মানু নন ডর, সা সম্পত্তি বলে বহুত।
0: একজনী ছালী হেনো আর লড়ালড়িও নাই বলে, হয় নে?
1: সর বাপে কলে তো
0: ভালেই হব দে, একজনী ছালী জয়া হিসাবে বিনন্দ সকল সম্পত্তি পাব। মিস্টার বরুয়ার প্রতিপত্তির কথা ময়ও অলপ অসরব জানো, শিলংত চাকরি জীবন আরম্ভ করেছিল তো। মই ভাবিছিল দরিদ্র ঘরের সন্তান হয়ে এইবিলাক মই কম মাটি বাড়ি করা নাই, কিন্তু বরুয়ার আগত

0: প্রচন্ড
1: পার হয়ে আইসো?
0: পার হই? তার মানে উত্তর গুয়াহাটির পড়া?
1: হয়, মাও আইছে।
0: প্রমি মানে কত আছে? মা
1: তাতে আছে।
2: মাকো হয় ইয়ালৈকে আহিছে। দেউতা
1: আহিব পাৰনে?
2: নিশ্চয় পাৰে, আহক।
0: প্ৰমিলা, তুমি আহিছা?
3: হয়, আপুনি খবৰ ল'বলৈ নোযোৱাই হ'ল, গতিকে ময়ে চন্দনক লৈ আহিলোঁ।
0: মোৰ গা ভাল নহয় বুইছা, কেনে ওলাব পৰা নাই। বিনন্দ
2: দেউতা,
0: তই যা।
2: ভাল দেউতা, আপুনি বহক।
3: ভাল,
2: মই আহিছোঁ দেউতা।
0: বহা বহা প্ৰমিলা, ইয়াতে বহিবা নে ড্ৰয়িং ৰুমলৈকে যাওঁ নহ'লে?
3: নাই, ইয়াতে হ'ব, যদিহে আপোনাৰ কোনো আপত্তি নাই।
0: নাই নাই, কিহৰ আপত্তি থাকিব? মাত্ৰ ইহঁতৰ মাক এইমাত্ৰ গৈ বিচনাত পৰিছেগৈ, দুপৰীয়া সদায় জিৰণি লয় নহয়, হয়তো অলপ আমনি পাব। বাৰু হ'ব হ'ব, ইয়াতে হ'ব, বহা বহা।
3: মই বেছি সময় থাকিবলৈ অহা নাই, আহিছোঁ আজি হেষ্ট নেষ্ট এটা কৰি পেলাবলৈ।
0: লাহে লাহে লাহে প্ৰমিলা,

0: চৌধুরী পরিয়াল যোগেশ দাস রচিত এইলানি নাটকর দ্বিতীয় খণ্ড শুনিলে। রূপায়ণত আছিল রায়সাহেব চৌধুরী, গিরিশ চৌধুরী, আনন্দ হরি ডেকা, বিনন্দ পুতুল্লাহন, চন্দন অনুপল বরপূজারী, প্রেমলতা মীরা দাস, রত্নাবলী শান্তনা বরদলৈ, পদ্মাবতী পুরবী শর্মা, প্রমীলা শ্যামী মাখতার। নাটকর প্রযোজনা নীলু চক্রবর্তীর। এইলানি নাটকর তৃতীয় খণ্ড শুনবলে পাব অহা দেওবারে এই একে সময়তে।
1: ইমান পরে শ্রোতাসকলে, দেওবরিয়া নাট্যানুষ্ঠানত চৌধুরী পরিয়াল এই নাটখনির দ্বিতীয় খণ্ডটি শুনিলে। এ আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু।

তেরো তারিখ সমূহ শ্রোতালয় প্রীতি আর সম্ভাষণ জানায় আমার আজির নিয়মীয় অধিবেশন মুক্তি করছো। অনুষ্ঠান প্রচারিত হয়েছে মিডিয়াম ওয়েভর 266.66 মিটার কিলোহার্টজ 1125 এফ এম ব্যান্ডর 102.4 মেগাহার্টজ আর নিউজ অন এয়ার এপর জড়িয়তেও। আমার আজির অধিবেশনের বিভিন্ন দায়িত্বত আছে নিয়ন্ত্রণ কক্ষত বৈকুণ্ঠ বিকাশ বুড়াগোহাঁই, বিলিফাং শইকীয়ারী, ট্রান্সমিটারত সমীর নার্জারী, পরিবহন ব্যবস্থাত নয়ন দৈমারী আর ডিউটি রুমত অল্পনা শইকীয়া।

0: রামরাম
1: কৃষ্ণ
0: ভুবন কমল করে জলমল গজেন্দ্রয়ে পাহি পালে আর্তনাদ করি ত্রাহি হরি বুলি হরিত শরণ লইল।

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আরবিআই কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।
2: যাত্রী সকল অনুগ্রহ করে মন দিয়ক, যাত্রার বেলিকা যদি TCA টিকেট বিচারে দেখুয়াই দিব, কিন্তু কোনোবাই যদি OTP পিন বা পাসওয়ার্ড বিচারে তেন্তে তেওক তাতালিকে খেদি দিব।
3: আরবিআই কয় OTP বা পিনের বাবে কল বা মেসেজ আহিলে অলপ সাবধান হব।
4: সুখবর আপনার ব্যবসায় দোকান প্রতিষ্ঠান বা সেবাক শ্রোতার ওসর লৈ যাব বিচাৰে নেকি? তেন্তে আজিয়ে যোগাযোগ করক।

শ্রোতা, ইমান পরে মৌসুমী সহরিয়ার কণ্ঠর অসমীয়া আধুনিক গীত শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। কণ্টেক্ট পিছতে আকাশবাণী দিল্লীর প্রচারিত 8:45 সমাচার সন্ধ্যা আর 9 বজাত নিউজ এট 9 শুনবলে পাব।

0: निखार। इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: श्रोताबिंद सतर्क हूँ, जदि ब्रेकिंग न्यूज हो पड़ निबिचारे তেন্তে পয়সা পঠিওয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
2: আরবিআই কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।

0: এবার শুনক অমর প্রেম বল ছবির এই গীতটি।
1: कैसे हुआ कब हुआ अब क्या सुनाए।

শ্রোতা, ইমান পরে হিন্দী বোলছবির গীতর অনুষ্ঠানটিত কিশোর কুমারর কণ্ঠর গীত শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। অনুষ্ঠান প্রচারিত হয়ে আছিল মিডিয়াম ওয়েভর 266.66 মিটার, কিলোহার্স 1125 আর এফএম ব্যান্ডর 102.4 মেগাহার্স, লগতে নিউজ অন এয়ার এপর জড়িয়তেও। এতিয়া স্টুডিওর ঘড়িত সময় নিশা 10:30। ইয়ার লগে লগে আমার আজির নিয়মীয় অধিবেশনের ইমানতে অন্ত পড়িল। কাইলৈ আমার নিয়মীয় অধিবেশন মুকলি করা হব সন্ধ্যা 5:25 মিনিট এই একে মিটার আর একে ব্যান্ডতেই।